ডিন মার্টিনগে আডুং ইবিগিন দিয়া সুয়ে মে লাভাইকি কুরিম আরগুন ফাহা কলি গতং হামা বারে গিনা উফেদ্দুন তাকেন একি বাস পাহুং আদি একি ফান্নানু না একি বেন তাকুং একি বাদল থাকা একু গেনিস ফাওয়া লাভাই

0: ودهكم غدت تبيهي في مامي كده كلكم كوري أمي كن تاشو كمي ها حسابكم كيهون تري خباه كده كلا أنا غلا لف مني شاهو أشاهو
1: لبا
0: كينغ حالو شاهو كه
1: حالو ورا بانغلا
0: شاهو كون حساب كتير ولين
1: شاهو مولا
0: موسون رانغلا تا
1: موسون ورا غوس موسون ورا غوس غلا
0: نهندا মৌসুম দেং হুড়িহা হিসাব কাবিস দেং গোস কম মিউলেন মি দে দো কুরিয়ং এ দে দো দো শাহু কোন কামে গতি উলেন মি গডি গা
1: মি গডি মি উলেন ডিউটি
0: ডিউটি গডি মি
1: তা
0: আন্দা কি আর কো নি মেনি
1: মি মেনি দেন তিনেন হাতরেন হার দো
0: তিনেন হাতরেন হাইরো বাকি গডি নো মে তে সি দা হাতরে জহাইরো পাহে জহাইরো
1: হাতরে জহাইরো
0: আতের জহার নিবেন তো ওকে দেন হাবির এন্ডেম বড় ব্যা দেন তিও তিন লিবিফা
1: আ এ কি নিমে গাড়ি মুনম বনি আমি বনি নিমে গাড়ি কি এই যে দাও দেন ওসো মে কম ওয়ারা গো হে দাও
0: এমে মে নে কামে করে বে কবে
1: মে দহ মন হুটা এবস ওয়ারা কাঙ্গে
0: এহেন দমানি এহা বস ওয়ারে বে
1: আরে ফতি হুম বরে গিন হাম আমি উলা নি হাম অনু হুটা হাম
0: ಬುಣಾ
1: আসতে করলে আমি মালে করো মেগাডি আড়ো এমন দিছে
0: কুজাকা
1: কুজাই দে টেন্সি করা
0: ওকে এম লাভ আমি চাল দে নিগে শাহু কি হলো

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

আমানা তেরিকামাকি মুজতামাঈগা হুননান জেহে আখলাকিয়াতুগে মাগাঁডু এব্বা মাকারিমুল আখলাগুগে তেরেং হিমেনে এম্মে মুহিম্মু এককান্তা এহেমবে আমানা তেরিকাং গুলিফাওয়ানি ঈমান কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরাওয়াফাবে লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ মানে আমানাত তরিকং নেমমিহায়াং ঈমান কামেন্নেতে আদি আহদ ওয়াফাতেরি নুয়ামিহাকা দীনেন্নেতে আমানাত তরিকামুগে দায়রায়কি ওয়ারা ফুড়া দায়রায় এগে তেরেগা আল্লাহুগে হাগ্গুতাকা আদামুগে দারিংগে হাগ্গুতাং একুলেবিগেমবে হুরিহা মাসউলিয়্যাতে এগে এম্মে মাতি দারাজায়ং ফেশিগেং এম্মে দাশু দারাজে দানদেং আমানাতুগে তেরেগা হিমেনিগেমবে দীনি গতুং তিমা আদা কুরান জেহে কম্মে ওয়াজিবাকি আমানাতে তিমায়া তিমাগে আহ আনং ইনসানাকা দেমেদু তিমা হিঙ্গা মুআমালাত তাকুগাইয়া তিমায়া তিমাগে ভেরি রসকলাঙ্গিয়া দেমেদুগে গুলুন তাকুগা আমানাত তেরিবুমাকি হিংহম জেহুমা আমন আমাং কামা রক্কা তেরিকাং লিবিদে কামে তিমায়া হাওয়ালি ওয়েফাওয়া কোম্মে খামেগা তিমায়াকি মাসউল ওয়েরিয়ে মুজতামাগে কুরিমাতিগা মাসউলিয়াতু উফুলান জেহেনে ফাদান আল্লাহুগে হযরতু গাওয়েস মাসউলওয়াং জেহেমিহে আল ইমামু বুখারিয়া আল ইমামু মুসলিম রিওয়াকুরেভি হাদিস ফুলেগে মানাগাওয়ে তিয়াবামি হুম কুরে কোম্মে মিহাকি বেলেহেট্টুন তেরিয়েকে আদি তিয়াবামি হুম কুরে কোম্মে মিহাকি এমিহাকু বালহট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ওয়েরিয়েকে ভেরি মিহাই বেলেহেট্টু তেরিয়েকে আদি এনাগে রাইয়িতুংগে মাচ্চাং মাসউল ওয়েগেম্বা মিহেকে ফিরিহেনাই এনাগে আহুল ওয়েরিংগে তেরেগা বালহট্টা মিহেকে আদি এনা বালহট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ওয়েগেম্বা মিহেকে আংহেনাই এনাগে ফিরিমিহাগে গেগা বেলেহেট্টু তেরিয়েকে আদি এনা বালহট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ওয়েগেম্বা মিহেকে আদি খাদিম মিহাই এনাগে সাহিবু মিহাগে মুদলা মেদু বেলেহেট্টু তেরিয়েকে আদি এনা বালহট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ওয়েগেম্বা মিহেকে ফাহে তিয়াবা মিহুং কুরে কোম্মে মিহেকিবেস বেলেহেট্টু তেরিয়েকে আদি এনা বালহট্টান জেহে বায়কা মেদু মাসউল ওয়েগেম্বা মিহেকে মাসউলিয়াতু উফুলুমাকি উন্দাগু কামে বুরা কামে উডুতাকা বিমা ফারুবাদতাং এ উফুলুমা বিরুবেতিবে এ কামুং মানাবেগে ম্যাং আল্লাহু ওয়াহী করেবি ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান إنه كان ظلوما جهولا ماناي هما كشوارون اردتكا بمشا فربدتكا تمن نسكالانجي امانان ابهي تكليفتان وشهلو بيمه فاه اتكتي اكان افلومون اكباوه منابغاتي ادي اكمامدو اتكتي بيروتويه ادي انسانا اي امانان افليه هما كشوارون اي انسانا بي আনিয়া বেরি তন্দরু নুদন্না।